0: সংকলন এমওয়াচেন দীনেশ কুমার লালকে।
1: জীবন মে উদয় অস্ত হর্ষ বিষাদ সফলতা অসফলতা সে জুড়ি দোনো হি স্থিতিয়া দেখনে কো মিলতি হ্যায়। লেকিন কুছ লোগ জন্ম সে হি অবসান কি অবস্থা মে রহতে হ্যায়। ইসকা কারণ হ্যায় অজ্ঞানতা অহংকার অভিমান। ইন স্থিতিয়ো কে কারণ উনকা জীবন নষ্ট হো জাতা হ্যায়। ভি জানতে নহি কি ক্যা আচ্ছা হ্যায় ক্যা বুরা হ্যায়।

dilisting idi katera yuti re tah magahna jang pai sore no bonodol cetan jure MKA adiwasi po spitu banca dohore kira Sahib Ganj kon atangki magyun sap jonora agamit ko sap kiriya pakur kon kumbro idi kate iai ghotna kore sele takan turu horko sap kiriya আর সান্তাল সাঁতে আইমা টোঠারে দাগ দারাইতে লোলো কো মেনা 19 জুন তে ঝাড়খণ্ডে মানসুন সেটেরো রেয়া ভাবি